কছু নিজ প্রভুতাই আস বিচার যে মনে বিজ্ঞানী যা চাহে ভগত সকল সুখ খানি। উসে দেখ করকে মায়া সকুচা যাতি হুস পর আপনি প্রভুতা কুছ ভি নাহি রাখতি হ্যাসা বিচার করি যে বিজ্ঞানী মুনি হ্যাঁ বে ভি সব সুখো কী খানি ভক্ত কী আচনা করতে হ্যাঁ। রহস্য রঘুনাথ কর বেগ ন জানই কই যো জানই রঘুপতি কৃপা সপন মোহ ন হই। ইহা রহস্য রঘুনাথ কর বেগ ন জানই কই যো জানই রঘুপতি কৃপা সপন মোহ ন হই। শ্রী রঘুনাথ জি কাজ রহস্য জলদি হি কই ভি নহি জান পাতা। শ্রী রঘুনাথ জি কী কৃপা সে ইসে যো জান যাতা হে উসে স্বপ্ন মে ভি মোহ নহি হোতা হে। অউরো জ্ঞান ভগত কর ভেদ সুনহু সুপ্রবীত যো সুন হোয় রাম পদ প্রীত সদায় বিছিন। হে গুণজি জ্ঞান ও ভক্তি কা অর ভেদ শুনিয়ে ইসকে শুনে শ্রীরামজি কে চরণো মে সদা অবিচ্ছিন্ন প্রেম হো যাতা হে। সুনহু তাত ইহায় খত কাহানি সমুজত বনই ন যায় বখানি ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি। হে তাত ইয়া কথনি কাহানি শুনিয়ে ইয়া সমস্তে হি বনতি হে। কহি কহা গয়া হে কি জীব ঈশ্বর কা অংশ হ্যা ওয়া অবিনাশী চেতন নির্মল ওর স্বভাব সি সুখ কী রাশি হ্যা। সো মায়া বস ভয়ো গোসাই বন্ধো কীট মর কট কী নাই জড় চেতন হে গ্রন্থ পর গই যদপ মৃষা ছুটত কঠনই। হে গোসাই ও মায়া কে বসীত হোকর তোতে ওর বানর কী ভাঁত আপনে আপ হি বন্ধ গয়া হ্যা। ইস প্রকার জড় ওর চেতন গ্রন্থ পড় গই হদ্যপি ও গ্রন্থ মিথ্যা হি হথাপ উসে ছুটনে মে কঠিনতা হ্যা। তব তে জীব ভয়ো সংসারী ছুট ন গ্রন্থ ন হোয় সুখারি শ্রুতি পুরাণ বহু কহো উপায় ছুট ন অধিক অধিক অরুঝাই। তবি সে জীব সংসারী হো গয়া হব না তো গাঁট ছুটতি হর না হি সুখী হতা হ্যা। বেদো পুরাণো নে বহু সে উপায় বতলায় হ্যাঁ পর ও গ্রন্থ ছুটতি নই হর অধিক সে অধিক উলসতি যাতি হ্যাঁ। জীব হৃদয় তব মোহ বিশেষী গ্রন্থ ছুট কিম পরাই ন দেখি আস সংযোগ ঈশ জব করি তবহি কদাচিত সো নির্বরি। জীব কে হৃদয় মে অজ্ঞান রূপী অন্ধকার বিশেষ রূপ সে ছা রা হ্যা ইসে গাঁঠ দিখাই হি নই পড়তি ছুটে তো কেসে জব কবি ঈশ্বর কে আসা সংযোগ উপস্থিত হতা হ্যা তবি কদাচিত ওয়া গন্ধ ছুট পাতি হ্যা। সাত্বিক শ্রদ্ধা ধেনু সুহাই যো হে কৃপা হৃদয় বসয়াই জপ তপ ব্রত যম নিয়ম অপারা যে সুত কশোভ কধর্ম অধাচারা। সাত্বিক শ্রদ্ধা ধেনু সুহাই যো হরি কৃপা হৃদয় বসয়াই জপ তপ ব্রত যম নিয়ম অপারা যে সুত কশোভ ধর্ম অধারা। শ্রী হরি কৃপা সে যদি সাত্বিকী শ্রদ্ধা রূপী সুন্দর গৌ হৃদয় রূপী ঘর মে আকর বস যায় অসংখ্য জপ তপ ব্রত ইয়ম ওর নিয়মাদ শুভকর্ম ও আচার্য শ্রুতিও কে হ্যাঁ। তে ইতন হরিত চর জব গাই ভাও বচ্ছস সুপাই পিনহাই নোই নিপত পাত্র বিশ্বাসা নির্মল মন আহির নিজ দাসা। উনি ধর্মাচারী রূপী হরে ত্রণো জব গৌ চরে ওর আস্তিক ভাও রূপী ছোটে বছড়ে কো পাকর ও পিনহাবে বিশ্বাস বর্তন হে নির্মল মন হে স্বয়ং আপনা দাস হে ধুনে বালা আহির হে। পরম ধর্ম পয় দুহি পাই অটে অনলয় কাম বনাই তোষ মরুত তব ছমা জুড়াবে তত সম জমনু দেহি জমাবে। পরম ধর্ম পয় দুহি ভাই অটে অনলয় কাম বনাই তোষ মরুত তব ছমা জুড়াবে ধত সম জমনু দে জমাবে। ইস প্রকার ধর্মাচার মে প্রাপ্ত সাত্বিকী শ্রদ্ধা রূপী গৌ সে ভাব নৈবত্য ওর বস মে কিয়ে হুয়ে নির্মল মন কী সহায়তা সে পরম ধর্ম মে দুধ ধোকর উসে নিষ্কাম ভাব রূপী অগ্নি পর ভালি ভাত অটাবে ফির ক্ষমা ওর সন্তোষ রূপী হওয়া সে উসে ঠান্ডা করে ওর ধৈর্য তথা সব রূপী জামন সে উসে জমাবে। মুদিতা মথে বিচার মথানি দমে আধার রজু সত্য সুবানি তো মতি কাঢ়ি লে নবনীতা বিমল বিরাগ সুভগ সুপনীতা।